শ্রোতা, আমি ত্রাহাম লিবর কর্সুনিও তিমরা আখাই মা গাজাল নজর মান্নার জরি মেক পাই নিমা রায় অ্যান্ড বেনিশা পাউডেল। অব ফেরি আমি অর্ক গীত শুনে যাও কার্যক্রম মিউজিক মাজামা। গীত রয়েক উপহার এস গীত সিঙ্গার হুন্স স্বপ্ন সুমন, লিরিক্স র কম্পোজিশন পনি স্বপ্ন সুমন কো নাই রয়েক, প্রডিউস মিক্স মাস্টার গর্নুভয়েক শাশ্বত শ্রেষ্ঠলে।